গুরুবাবের পিঠে সে ভিটে গুর অঙ্গদ কীতে কুয়ারে গুর তিজি পিঢ়ি বিচারিয়া ক্যা হাথ কে না বিচারে গুর চৌথি।